दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

Kaka, kahit heya mausumi sa machar, nach van donderdag op vrijdag wordt waarschijnlijk warmste ooit in Nederland. Het KNMI verwacht dat de nacht van donderdag op vrijdag de warmste nacht wordt die ooit is gemeten in Nederland. Het Weerinstituut gaat ervan uit dat de temperatuur in de beeld die nacht niet onder de 24 graden zal zakken. Ach. 33 graden ho jayega, 33 graden ho jayega, aur kal donderdag ko 32 rahega, vrijdag ke 34 graden ho jayega, phir vrijdag ke baad 27, 23, dan gaat het een beetje afnemen. Maar aaj kal aur paro, boven 30 graden rahega, iska matlab अपने आप को सुरक्षित रखना है, सोनब्रांड क्रीम जरूर से लगाना है, अपने त्वचा को सुरक्षा रखना है, अपने सेहत के लिए पानी जरूर से पीते रहना, अगर जरूरी नहीं है बाहर जाने के तो घर में ही रहना, या पार्क में चले जाना, पेड़ के नीचे बैठना. Maar hou jezelf wel cool. Hou, bescherm jezelf. Drie over half negen, ochala.

हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9 6 3 2 7 4 मेरी इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl। Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Miss Indian Beauty Pageant 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de 3e editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond van glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Misters en

0: और चल चमेली बाग में और क्या खाएंगे, आपको तो मालूम है कि मेवा क्या होता है दोस्तों। और लता मंगेशकर और इस गीत को सुनाए, फिल्म का नाम है क्रोधी। और दोस्तों हम कहते हैं
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहम हिंदुस्तानी रेडियो।
2: पार्टी को आगे लगा
0: मिस इंडियन ब्यूटी पेजेंट 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de derde editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond voor glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide.
3: So honey.
0: Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Mister en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oudvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Bollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticket. Miss Indian Beauty Pageant 2026, waar schoon het talent, cultuur en samenkomen.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Honderdduizenden Nederlanders gebruiken afslankmedicijnen zoals Ozempic, maar bijna een derde regelt dit buiten de arts om. Dit blijkt uit onderzoek van het RTL Nieuwspanel. De inspectie Gezondheidszorg en Jeugd waarschuwt voor de grote risico's. Omdat de herkomst onbekend is, zijn er al gebruikers zo ziek geworden dat een ziekenhuisopname nodig was. Na een paar nachten zonder noodopvang moesten er vannacht toch weer 36 asielzoekers in Zwolle worden opgevangen, omdat er in Ter Apel geen plek was. Volgens het Rode Kruis betekent dit dat mensen overdag weer buiten op het grasveld moeten wachten. De organisatie noemt dit met de huidige tropische hitte erg zorgwekkend. Om te helpen deelt het Rode Kruis eten en water uit en staan er tenten voor schaduw. Het aantal kindontvoeringen neemt toe, dat meldt het Centrum Internationale Kindontvoering. Het afgelopen jaar zijn 270 kinderen door een van hun ouders zonder toestemming meegenomen naar het buitenland. Meestal gebeurt dit door de moeder, waarbij de meeste kinderen worden meegenomen naar Polen, gevolgd door Spanje en Syrië. En de politieke partij PRO doet vandaag een voorstel in de Tweede Kamer om mensen beter te laten nadenken over een digitale nalatenschap. Veel mensen leven tegenwoordig voor een groot deel online, maar na een overlijden kan het voor nabestaanden pijnlijk zijn als een profiel blijft doorleven. PRO wil daarom dat de overheid een campagne start, zodat mensen vooraf nadenken over wat er na een dood met hun wachtwoorden en social media profielen moet gebeuren. Het weer nog. De temperatuur stijgt vandaag naar 31 tot 36 graden. En lokaal kan het zelfs 37 graden worden. Op de Wadden blijft het koelen met 27 tot 30 graden. Vanavond blijft de hitte hangen en komende nacht daalt de temperatuur in het noorden naar 17 tot 19 graden. Terwijl in het midden en zuiden aan het eind van de nacht nog steeds temperaturen haalbaar zijn van 20 tot 23 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-36-52-47। मेरे इन्फो www.radiofahonfm.nl। of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Voor hier zijn we apna kuch pyare pyara, pyare pyare, lovely song bhi aap log ko hum sunayenge. Aur kehte hain, kya kehte hain dosto? Kehte hain, tu hazaar baar bhi rote, to mana lunga tujhe. तू हजार बार भी रोते तो मना लूंगा तुझे मगर देख मोहब्बत में शामिल कोई दूसरा ना हो जब अगर मोहब्बत में कोई और आ जाएंगे तो कैसे मनाऊंगा और कहते हैं कि किस्मत या मेरी इम्तिहान ले रही है किस्मत या मेरी इम्तिहान ले रही है तड़प कर तू मुझे दर्द दे रही है दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया फिर क्यों बेवफा का वो इंतजाम रह रही है एक बार फिर दोस्तों किस्मत या मेरी इम्तिहान ले रही है तड़प कर या मुझे दर्द दे रही है दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया फिर क्यों बेवफा का वो इल्जाम दे रही है दोस्तों हम चलते गीत की ओर कि बोल मेरे तकदीर में क्या है और मेरे हम सफर अब तो बता और इस गीत को आओ मिलकर सुना जाए प्यार भरी गीतों के बहार प्रोग्राम हम लेकर चलते हैं मैथिली मुकेश नाइटिंगेल के लता जी इस गीत को गाया है आओ सुना जाए

सुनाया आप सभी को महान गायक हमारे सुरीनाम देश का मिस्टर के कवीज काल का फ्रॉम द सूरी पॉप लाइव रिकॉर्डिंग। तो मैं पिपरी श्रोताओं, वक्त हो गया है ना कुछ ज्ञान के बातें हो जाए। जरा गौर फरमाए पुराने जमाने के कुछ मशहूर मशहूर लोगों, कुछ पढ़े लिखे लोगों और कुछ विद्वानों ने हमारे मनुष्य के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यश उम्मीद लेकर कि इन ज्ञान से भरी हुई बातें से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे। तो जरा गौर फरमाए, अर्ज क्या है भाई, ही पुराने जमाने का आदमी था डेगड़े ब्लेस पास्कल जी ने, आई वॉज एन फ्रांस विस एन नतूर कंद फिलोसोफ en leefde van 1623 tot 1662. Blaise Pascal ne kaha hai manushya ke bare mein ki de voornaamste kwaal van de mens is zijn tomeloze nieuwsgierigheid naar dingen die hij niet kan doorgronden. Aage mein kaha hai Sri Immanuel Kant, hij was een Duits filosoof en leefde van 1724 tot 1804. Or Immanuel Kant ne kaha hai manushya ke bare mein aro ki verlichting is de bevrijding van de mens uit de onmondigheid die hij aan zichzelf te danken heeft. Onmondigheid is het onvermogen zich van het verstand te bedienen zonder de leiding van een ander. Spinoza, hij was een Nederlands filosoof en leefde van 1632 tot 1677. Al Spinoza, ik ga hem nu schikken, waarom je ook hier? Een vrij mens denkt aan niets minder dan aan de dood. Luis Bert, hij was een Nederlands dichter en beeldend kunstenaar. Leefde van 1924 tot 1994. Luis Bert, ik ga hem nu schikken, waarom je ook hier? Schoonheid treft de mens met het besef een broodkruimel te zijn op de rok van het universum. Salomon Beer Oberdorf, hij was een Duits schrijver, leefde van 1870 tot 1940. Salomon Beer Oberdorf, nikahai manushya kebarme aruki, aan menig mens is niets zo echt als zijn masker. Dag Hammarskjöld, hij was een Zweeds diplomaat en van 1553 tot 1961 was hij VN-secretaris-generaal en leefde van 1905 tot 1961. Dag Hammarskjöld, nikahai manushya kebarme aruki. Als je voor één mens in je leven wat betekend hebt, dan heb je niet vergeefs geleefd. Een hele goeie hoor. Mashur Abhinetri Marlene Dietrich, in Duitsland geboren Amerikaans actrice, leefde van 1901 tot 1992. Marlene Dietrich, nekahie hei manusje kebarmiaruki. Een mens moet bang zijn voor het leven, niet voor de dood. Aage mein kaha hai, bahut hi purane zamane ka aadmi tha ye Epictetus. Hij was een Romeins stoïcijns filosoof en leefde van 50 tot 130 na Christus. Epictetus, nikahai manushya kebarme aruki, het is het werk van een onopgevoed mens anderen de schuld te geven wanneer hij zelf de oorzaak van het onheil is. Zichzelf verwijten maken is het werk van iemand wiens opvoeding één aanvang genomen heeft, wie nog zichzelf nog een ander iets verwijt, diens opvoeding is voltooid. En de laatste van vandaag, kahai, bahuti purane zamana ka admi, ye bhi tha, Marcus Aurelius.
Hij was een Romeins schrijver en leefde van 121 tot 180 na Christus. Al Marcus Aurelius, verspil geen tijd meer met ruzie over wat een goed mens behoort te zijn. Wees er één. Ook een hele goeie hoor. तुम्हारे प्रिय श्रोताओं अभी आप कुछ उदाहरण कुछ कहावतें सुना जो मनुष्य के बारे में जाता है विवनत कुन लुइस्टर नारम पार सेर ले रेक सिताते दी ओवर द मेंस हेट गिंग ये अशो में लेकर इन बातों को मैं आप सभी को सुनाया कि इन ज्ञान से भरी हुई बातें से कुछ ना कुछ तो जरूर हम लोग सीखेंगे ना तो प्रोग्राम में कुछ बदलाव लाता हूँ वारा के मुताबिक कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री तो अब जरा आप दिल थाम के बैठिए यारो एक बिल्कुल नया आवाज आप सुनेंगे महान गायक है ऐसा लॉन्ग डोर ब्रोक इन द बॉलीवुड फिल्म इंडस्ट्री नाम है इसका सरित दत्ता Remember the name, he is a music composer and singer. Aur ye tisunder bayan, een heel nieuw nummer uit 2024, geschreven door Dr. Uma Naveen Mehta. En natuurlijk gecomponeerd door de man himself, Sarit Datta. Aur wo sunate hai aap, sabhi ko mahan awaaz ka malik. जन्नत मिली है ब्यूटीफुल सॉन्ग मिलके सुनते हैं